সদা ভবানী সাই রহ, সন্মুখ রহে যো গণেশ, পঞ্চদেব মারি রক্ষা করো, ব্রহ্মা বিষ্ণু মহেশ।

রণজিৎ সিং এর সম্মেলন এর ফিল্ম ইন্ডিকেটর কার্যক্রম সম্মেলন হয়েছে আকাশবাণীর আন্দোলন বড়দের কেন্দ্র প্রতি আমি সম্মেলন মিলিন্দ ইংল্যান্ডে গীত না শব্দ ছয় ছয় মিশি

খুব সুন্দর, একটা শুনেছি আমি তোমার সুন্দর, শুনে তোমার লাগে সেটা।